0: ফসল নুয়াত আমল পাই পারবে।
1: শুনিলে চাষর হাল আকাশবাণী সম্বলপুর প্রচার করছু প্রাতঃ সূচনা।

আগ্রহী প্রার্থী বা প্রার্থিনী সাদা কাগজের নিজ নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জাতি, ফোন নম্বর, মোবাইল নম্বর এবং আধার নম্বর আদি বিবরণী দিয়ে ইমেল আইডি sambalpur.co@gmail.com আবেদন করে পারে কিংবা ডাক যোগে পঠাই পারে।

আবেদন পত্র সহিত গোটিয়ে পাসপোর্ট সাইজর রঙ্গিন ফটো সংযুক্ত করে বয়স তথা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ উপযুক্ত প্রমাণপত্রর ফটোকপি সংযুক্ত করিবে।

0: ହ୍ୟାଲୋ
1: ହ୍ୟାଲୋ
0: ଆଜ୍ଞା ନମସ୍କାର, ଆପଣଙ୍କର ପରିଚୟ ଟିକେ ଦଉନ୍। ରାଜେନ୍ଦ୍ର ବାବୁ କେନ୍ତା ଅଛନ୍? ଚାଷ ବାସ କେନ୍ତା ଚାଲିଛି? ରୁଇବାର ଆରମ୍ଭ କରିଦେଲେ ନ ବେଲେ କେନ୍ଟା ଯମୁନା କରୁଛନ୍ କି କେନ୍ଟା? আচ্ছা আচ্ছা, কেতে লাগা বিহন নিজের রখলা বিহন কলে কি গিনি আনে জন বিহন? আচ্ছা রখি দিলে বিহন। হুম হুম, বেলা এথর আমার দরকার পড়লে আপনার বিহন নিয়ে যাবো। আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, ও আজ কেন গীত শুনমা কোন? দিওয়ানার কেন গীত শুনমা? এসি দিওয়ান কি বিনোদ রাঠোড়? হ্যাঁ, মোর বি ফেভারিট গীত আগে, মতো বড় পছন্দ লাগছে গীতটা। আও বলে কাকাকে ডেডিকেট করমা কোন? হ্যাঁ আজ্ঞা নিশ্চয়। ଆଜ୍ଞା ସମସ୍ତଙ୍କୁ ଡେଡିକେଟ୍ କରିଦେମା, ଆଉ ସ୍ପେଶିଆଲି ଆକାଶବାଣୀ ପରିବାର ତରଫରୁ ଆମେ ଆପଣଙ୍କୁ ଡେଡିକେଟ୍ କରୁଛୁ। ବଡ଼ ସୁନ୍ଦର ଗୀତଟେ ବାଛିଛନ୍, ଶୁଣମା ସେ ଗୀତଟା। ଆଜ୍ଞା
1: ଆଜ୍ଞା ନମସ୍କାର।
0: ନମସ୍କାର ଆଜ୍ଞା।

0: যথা প্যাক্স, ল্যাম্পস, ব্যাঙ্ক শাখা কিংবা জনসেবা কেন্দ্রে করাইপারে। চাষী পিছা 5 একর জমির ফসল বীমা পঞ্জীকরণ সম্পূর্ণ দেয়মুক্ত অটে। প্লট পিছা কেবল 1 টাকা দেওয়া পড়ব। অধিক বরণী পাই নিকটস্থ কৃষি সমবায় সমিতি, যেকোন ব্যাঙ্ক শাখা কিংবা কৃষি ও সমবায় অধিকারী যোগাযোগ করন্তু।
1: পবিত্র রথযাত্রা উপলক্ষে সুভদ্রা শক্তি বাজার আপনার জনাউছি অসুমারি শুভেচ্ছা। এই শুভ অবসরের সুভদ্রা শক্তি বাজারে এসএচজি মা মানক হাত তৈরি হস্ততন্ত ও হস্তকলা সামগ্রী সহ মিলিট্রু প্রস্তুত বিভিন্ন জৈবিক সামগ্রীর অপূর্ব সম্ভার। পবিত্র ঘোষযাত্রা উপলক্ষে সুভদ্রা শক্তি বাজারে বিভিন্ন ক্রয় উপরে স্বতন্ত্র রিহাতি। আসন্তু, আপনার অপেক্ষার সুভদ্রা শক্তি বাজার, এসআইআরডি ক্যাম্পাস, ইউনিট 8, ভুবনেশ্বর।
2: ইয়াচিনের গীতটা শুনুন কথাচিত্র মো সুনা পুও। গীতটা গাইছেন অরবিন্দ হপমি, লিখেছেন অরুণ মন্ত্রী, সঙ্গীত সাজিয়েছেন অভিজিৎ মজুমদার।

বা অনলাইন ব্যাঙ্কিং যোগে প্রসার ভারতী অ্যাকাউন্ট নম্বর 1086175257 আইএফএসি কোড SBIN00059 রে জমা করিবে। অ্যাকাউন্ট নম্বরটি পুনিথরে কই রাখুছু 1086175257 আইএফএসি কোড SBIN00059। আবেদন পত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোণী আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 7680001। আবেদন করিবার শেষ তারিখ 2024 অগস্ট মাসর 15 তারিখ। মনে রাখন্তু, আবেদন করিবার শেষ তারিখ 2024 অগস্ট মাসর 15 তারিখ। মনে রাখিবে, এয়া সম্পূর্ণ সাময়িক কার্য, স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা, কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হইতিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663-2410961 রে যোগাযোগ করিপারিবে। টেলিফোন নম্বরটি পুনিথরে কই রাখুছু 0663-2410961। সূচনাটি এতিকরি শেষ হেলা।

শ্রোতা বন্ধু, ফেরঘা কেতেটা মনছুঁয়া গীতর সঙ্গে পৌঁছি গলিন আপন মানকর পাশকে। আজির অষাঢ়র উজ্জ্বল পখর একাদশী দিনে, বইলে জগন্নাথ মহাপুরুকর সুনা ভেষ দিনে, রথযাত্রা থু মাউসী ঘরু ফিরি রথরূপরে মহাপুরু ভক্তমানকু আজ দর্শন দেবে সুনা ভেষ্টি। বরস যাকরি গোটি দিনে ন মহাপুরু মন্দির বাহারে সুনা বেশ হৌথবার লাগি লক্ষ লক্ষ ভক্ত টাকিথিসন ই দিনকে দর্শন করবার লাগি। ভক্তি আউ উৎসাহতি দর্শন করসন মহাপুরুকর ই সুনা বেশকে। ই বাবদে আগকে কথা হেমান, আগ লোফর সিনেমার ই গীতটা শুনন। গীতকে গাইছন মহেন্দ্র কপুর, গীতকে লিখিছন আনন্দ বক্সি, আউ সঙ্গীত নির্দেশনা দেইছন লক্ষ্মীকান্ত প্যারিলাল।

0: শ্রোতাবন্ধু, আজির আপনার চিঠি পাইছু কার্যক্রমে আপনার পঠাইবা চিঠি সবুক নিয়ে উপস্থিত অনেক মমতা পণ্ডা।
1: নমস্কার।
0: তবে দেখলে কেউ কেউ শ্রোতাবন্ধু মানে চিঠি পঠাই এবং কোন লিখিছেন?
1: মো হাতরে থিবা প্রথম চিঠিটি হচ্ছে পড়া বিজেপুর বরগড় রু লেখিছন্তি সেবারাম মেহের। সে লেখিছন্তি চলিত সপ্তাহর সম্বল বাণীরে বিভিন্ন সূচনা সহিত পশ্চিম ওড়িশার রথযাত্রা বিষয়ে, সম্বলপুর বরগড় ভটলি রথযাত্রা বিষয়ে, মন্দির পূজকঙ্ক সহিত সাক্ষাৎকার রু রথযাত্রার কিম্বদন্তী বিষয়ে সে অনেক কিছু জাণিহেলা। তেণু অশেষ ধন্যবাদ মতামত দেইছন্তি। ডাক্তরঙ্কু পচারি বুঝিবা কার্যক্রমরে বর্ষা দিনরে হউথবা রোগ বিষয়রে শ্রোতামানঙ্কর প্রশ্ন নেই লাইভ ফোনিন কার্যক্রম প্রচার করন্তু, ইহাদ্বারা সে উপকৃত হেবে। তা সহিত সে লেখিছন্তি, জুলাই মাসর 18 তারিখ সাপ্তাহিক সাহিত্য পত্রিকা সৃজনিকারে প্রচার করিথিলে কবি রামচরণ প্রধানঙ্কর কবিতা ও তাঙ্ক সহিত সাক্ষাৎকার। এথিরু তাঙ্কর জীবনী বিষয়রে অনেক কিছু জাণিহেলা, তেণু তাঙ্কু অশেষ ধন্যবাদ জনাই দেবে। মহাপ্রভু জগন্নাথ বড়ভদ্র সুভদ্রাঙ্ক পবিত্র রথযাত্রা উপলক্ষে যেতে কার্যক্রমগুড়িক প্রচার করিথিলে সেসবু বহুত মনছুঁয়া লাগিলা। তেণু আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর সমস্ত কর্মকর্তা মানঙ্কু সে অশেষ ধন্যবাদ জনাইছন্তি।
0: প্রথমে তো আমি আপনাকে মধ্যে ধন্যবাদ জনাইবু শ্রোতা বন্ধু, এইথিপাই যে আপন অনেক কার্যক্রম শুনিছন্তি, মতামত মধ্যে দেইছন্তি। কার্যক্রম সবু প্রসারিত হয়েছি আম কেন্দ্রর যা আপনার ভালো লাগিছে তাহা জানি আমি মধ্যে খুশি। তবে এ প্রকারর কার্যক্রম ভবিষ্যতের মধ্যে আমি আহুরি প্রচার করিবার ব্যবস্থা মধ্যে করিব। এবং গোটি কথা আপনার যা লিখিছন্তি যে হ্যালো ডক্টর ফোরিন কার্যক্রমরে বর্ষাদিনিয়া স্বাস্থ্য সমস্যা সম্পর্কে ডাক্তরঙ্ক সহিত ফোনিন কার্যক্রমটি রাখা

শ্রোতা বন্ধু, ভিন্ন ভিন্ন ভাষাভাষী, জাতি, ধর্ম, সম্প্রদায়ের অধিবাসী আমার এই অনন্য বিশাল দেশ ভারত। এটি লোক চলণী আরম্পরা খুব বিবিধ। বিভিন্নতা ভিতরে একতার এই অভিনব ভাবধারাটি কেবল ভারত পরি দেশের হি সম্ভব এবং এঠারে হি দেখা মিলে থাকে। এণু কহবাক গেলে সারা বিশ্বের নিজের এই অনন্য পরম্পরাটি প্রসিদ্ধ আমার এই দেশের উন্নতি অভিবৃদ্ধি বলবত্তর রাখা আমস্ত নাগরিকর আদ্য দায়িত্ব হওয়া উচিত। দেশের ঐক্য অক্ষুণ্ণ রাখা উদ্যম করা আমার প্রথম কর্তব্য হওয়া বিধেয়। জনসাধারণ মধ্যে এইভাবে এক ভাবনা বলবত্তর করে রক্ষাইবা উদ্দেশ্যে আমার এই কার্যক্রম এক ভারত শ্রেষ্ঠ ভারত।

0: আর সংকোচ কামাল কারো যে সমাজ কি কম যেতকি পুরখা যেমন আপনার তাম ভাষা কানে বলি গ্রাম মিটিং অন্য অকালে দুইপ টেঙ্গা আঙালে এম ভাষা বালনাম বলি ভেল আসান কিছু এমন টেঙ্গর আদান ভাবাল কারো।
1: হ্যাঁ নিশ্চয় নিশ্চয়।
0: কিন্তু আখন বি সময় রে আজ্ঞা মানে ইন্ডে দুনিয়া নু অনটা জিনিস মাল্লা দিন যে একাত মানে মা মনে বলি গ্রা মানে আখন বি চাহাচকুন নাম ভাষা শিখরা আঙ্গ যেনতাকা পাচু পাচকির পাচিও মল নু যে মানে পাঠচার লিখচারও কিছু শিখরা তা আঙ্গিয়ার পাচিও মল নু ভি তো নামই আখন আখন চাহত বাজকুন মানে নাই ভাষা নি আহা আঙ্গত
1: আহা আঙ্গত হলে অন্য এরা খাতালি যে পাচি গুঠিয়ার যেতেবেলে কেনসি বি কার্যক্রম মানালি বা কেন চালি নু অকালনার নামে ভাষাতি কাছে নেখরালনার আরু একা কেন দরকার খাতরালি হলে নামে যেন সংস্কৃতি বোধ এতালি ইন্দ্রকা গীতু মাধ্যমতি তেঙ্গালনার যে নামে ইন্নেকরি চালরত ইন্নে বুলরত ইন্নে বন্ধুবাস বার্চকুন ইন্নে নাম চিয়ত ইন্নে ব্যবহার অন্ডা নানত ইবন যেন তেঙ্গালনার কাছে নেখরালনার ভি আর গীতু ভি পাড়ানার নামে ভাষান্তি তা নামে যে আবোধ জড়রা আর আতলি গীতু সাঙ্গে নামে সংস্কৃতি বোধি মানে জড়রা আর আতলি তা যেহেতু ইর ভাষা বালনার গীতু ভি বালনানার হলে নামে আলার কানামে যেন জওহার আতলনার কা যেন পুনা পুনা পাঠালনার আবার নামে ই সংস্কৃতি বন ভি আহনা ই জরুরি বলি নিম ভাবদার গীতু কা বাদ্য কা নামে ই যেন নালনা ই প্রকার যেন সংস্কৃতি আতলি
0: নিশ্চিত ভাবে নামে আর দরকার যেহেতু আজ্ঞা নামে একলান্তি কুহা সমাজ সৃষ্টি মাঞ্জা কা মনুষ্য সমাজ সৃষ্টি মাঞ্জা আউলতি নামে কলা সংস্কৃতি সাফা কিছি ভগবান নামা চিকিছি তো নামে সমাজ বন মানে এরি করি চাকরি নকরি যাহি বি কামদাত কিন্তু নামে পরম্পরা যেন আতলি বিশেষ করে নাম কুহাত বলে নামে কুহা পরম্পরা আবন মানে প্রাধান্য চিনা কথা হো আজকে লাগান ওটা নামে জহ কুকু কুকাহ দ্বারে ওটা মেসেজ চল গীত মাধ্যম
1: আজ্ঞা আজ্ঞা
0: যদি তাম মেনর হৃদবোধ কামর যদি বানে লাগো তো নিশ্চিতভাবে কমেন্ট কামর গীত মাধ্যমটা তাঙ্গান মেসেজ চালাম।

অনরা চিকা দাস লক্ষ্যে সম্পত্তি, কারণ মা জাপি বাড়ে না জাতি রীতি নীতি, আম্বাস কের কাদাস কলা সংস্কৃতি, সাফা কিছু আম্বাস কাদাস। তারপরে ভি নামে যেন আয়াং বাং আতলে নামে জন্ম মাটি আতলি, তামান বি মান্না নিহাতি জরুরি দিন, মানে সমাজ বন এরতে এরতে নামে মা বুয়ারি মান্না কথা যেন দাগা।

0: 6 6 3 2 4 1 0 9 6 1 যোগাযোগ করে পারিবে। টেলিফোন নম্বরটি পুনি থরে কই রাখুছু 0 6 6 3 2 4 1 0 9 6 1। সূচনাটি এতিকরি শেষ হেলা।
1: এথর মুকেশ কণ্ঠদান করিথিবা তিসরি কসম কথাচিত্রর এ গীতটি শুনন্তু। গীত রচনা শৈলেন্দ্র, সঙ্গীত নির্দেশনা শঙ্কর জয়কিষণ।

0: ফোন ইন কার্যক্রম হ্যালো অনুরোধ কে
1: মানস বাবু কৌছেন
0: হ্যাঁ আজ্ঞা কৌছে
1: নমস্কার
0: নমস্কার নমস্কার আজ্ঞা কেনা আছেন
1: একদম ফিট আজ্ঞা
0: হ্যাঁ মিশ্রাও সব ঠিকঠাক চালিছে তো
1: হ্যাঁ সব ঠিক চালিছে ধনুপালি রু কৌছে
0: আজ্ঞা আজ্ঞা আপনার পরিচয়টা টিকে দেবে আজ্ঞা মোর ভাগ্যে নাই জুটি জুটলা এটা মানে আপনার সঙ্গে পহলা থর যেন কথা লাগিলে এটা দুই বরস হয়ে যাবে নবাগি লাগুছি যাবে আর কেনা দুই পাশ আর ভাল আছে সব আজ্ঞা আজ্ঞা আজ কেন গীত শুনমা কোন
1: আরাধনার গুটে দেবে নাহলে আয়া সাবন ঝুম কেরো গীত দেবে
0: আরাধনার কেন গীত শুনমা কোন
1: কেনটা মোর তো মনে না
0: পড়া বাগো মে বাহার হ্যায় শুনমা গে ঠিক আছে আজ্ঞা শুনমা মানে এটা আরাধনার এই গীতটা বড় বড়িয়া লাগছে মোহাম্মদ রফি আর লতা মঙ্গেশকর গাইছন আজ্ঞা আর কেনটা আছেন ঘরর সমস্ত কেনটা কেনটা আছেন কার্যক্রম মানে সব শুনুছন ঠিক আজ্ঞা এটা শুনুথান জুড়ি হইথান আমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ পরে সেদিন তো কথা হয়েছিল এটা আপনার কহিলে এই জিনিসটা আর আপনার এটা ভাল পাইবার আছে বলিকি আজ্ঞা আকাশবাণী সম্বলপুর সবুলে নূয়া নূয়া কার্যক্রম প্রস্তুত করবার লাগি চেষ্টা চলিছে আর হ্যাঁ আজ্ঞা নিশ্চয় ডেডিকেট করমা আজ্ঞা ঠিক আছে আজ্ঞা দেশ বিদেশ সবু আরে শুনু থার আমার শ্রোতা মানুষ ডেডিকেট করদম আর শুনমা বড় সুন্দর গীতটে বাসিছন আজ্ঞা হো বহুত বহুত ধন্যবাদ আজ্ঞা আমাকে ফোন করতে সেতলে আপনি
1: আজ্ঞা
0: নমস্কার আজ্ঞা আপনার পছন্দর গীতটা শুনুন আজ্ঞা
2: তুমি শুনলো তৈয়ার হো যাও জো জো সওয়াল মে তুমসে করুঙ্গা উসকা জবাব শস্ত্র দেনা ডান
3: ডান
2: ডান আচ্ছা তো ইয়ে বাতাও বাগু মে বাহার হ্যায় মানে পুছা বাগু মে বাহার হ্যায়
3: হ্যায়
2: গর্মি কি নিহার হ্যায় তো তো তুমকো মুঝসে প্যার হ্যায়

শ্রোতা বন্ধু, গীতটি থিলা কথাচিত্র কলামাণিক, কণ্ঠ টি সৌরী, ইরা মহান্তি, গীতা দাস ও শ্রীকান্ত দাস, সঙ্গীত স্বরূপ নায়ক, গীত স্বরূপ নায়ক। গীতটি শুনিলে তো শ্রোতা বন্ধু আশা করছি আপনার নিশ্চয় ভালো লাগিব। শ্রোতা বন্ধু, এই সুনাবেশ পরম্পরা অত্যন্ত প্রাচীন। ইতিহাস কুহে ওড়িশার গঙ্গবংশীয় রাজা মানে শ্রীজগন্নাথঙ্কু নিজ রাজ্যর প্রকৃত অধিপতি বলে মানুথিলে। কালক্রমে গজপতি রাজা মানে মধ্য এই পরম্পরাকে আহরি সমৃদ্ধ করেছিলে। শ্রোতাবন্ধু, এই সুনাবেশে শ্রীজীউ মানে সর্বপ্রথমে সুনা মুকুট কিরীট ধারণ করতে। এই মুকুট রাজাধিরাজঙ্ক ঐশ্বর্যর প্রতীক। ভক্ত মানে যেতবে শ্রীজগন্নাথঙ্ক মথার ঝলমল করুথবা সুনার মুকুট দেখন্তি, সেতবে তাঙ্ক মনরে এই ভাব জাগ্রত হুয়ে যে সমস্ত ব্রহ্মাণ্ডর অধিপতি স্বয়ং তাঙ্ক সম্মুখে বিরাজমান অছন্তি। এহাপরে দুই বাহুরে সুবর্ণ বাহুবন্ধ পিন্ধা যায়। এহা শক্তি, সুরক্ষা ও ধর্মরক্ষার প্রতীক। এই দিব্য বাহু সদা ভক্তঙ্কু রক্ষা করে থাকে। মহাপ্রভুঙ্ক হাতরে সুবর্ণ শঙ্খ ও চক্র শোভা পায়। শঙ্খ হেউচি শান্তি, পবিত্রতা ও সৃষ্টির আদিদানর প্রতীক, ও চক্র হেউচি ধর্মর বিজয়, সময়ের গতি এবং অধর্মর বিনাশর প্রতীক। শ্রী বলভদ্রঙ্ক হাতরে সুবর্ণ হল ও মুষল শোভা পায়। হল হেউচি কৃষি, পরিশ্রম ও অন্নর প্রতীক। মুষল অন্যায় বিরুদ্ধে ন্যায়ের শক্তিকে প্রকাশ করে। এহা আমাকে শিখাই থাকে পরিশ্রম ও সত্যপথে চালিলে জীবন সফল হুয়ে। দেবী সুভদ্রাঙ্কু সুবর্ণ হার, মুকুট ও ভিন্ন ভিন্ন অলঙ্কারে সজা যায়। দেবী সুভদ্রা হেউছন্তি শক্তি, মঙ্গল, মাতৃত্ব ও করুণার প্রতীক। মহাপ্রভুঙ্ক বক্ষ দেশে সুবর্ণ হার পদক এবং বিভিন্ন কলাত্মক অলঙ্কার শোভা পায়। প্রত্যেক অলঙ্কারে ওড়িশার পারম্পরিক সুবর্ণ কারিগরির অপূর্ব নিদর্শন দেখিবাকু মিলিথায়। শ্রোতাবন্ধু, এই অলঙ্কার মানে আমাকে স্মরণ করাতে যে মানুষ জীবনর সবুঠু বড় অলঙ্কার সুনা নুহে। সত্য, নম্রতা, দয়া, সেবা ও ভক্তি হি প্রকৃত অলঙ্কার। যে হৃদয়ের এই গুণ রয়েছে সেই হৃদয় মহাপ্রভুঙ্ক পাই প্রকৃত ও সর্বোত্তম স্থান অটে। তো শ্রোতাবন্ধু, চলন্তু শুনিবা এক গীত। কথাচিত্র পতিপত্নী, কণ্ঠ অক্ষয় মহান্তি, সঙ্গীত রমেশ নাইডু, গীত বৃন্দাবন জেনা।

0: জিল্লা সবুঠারু অধিক প্রভাবিত হয়েছি। রাজ্যের প্রমুখ নদী দিখৌ, দিশাঙ্গ এবং ধনশিরি বিপদ সংকেত উপরে প্রবাহিত হচ্ছে। প্রভাবিত অঞ্চলগুলিকে উদ্ধার এবং রিলিফ কার্য জারি রয়েছে। বন্যার প্রাণ হরাইথিবা লোকঙ্ক নিকট সম্পর্কীয়ঙ্ক প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমবেদনা জ্ঞাপন করেছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টরে রাষ্ট্রপতি এই প্রাকৃতিক বিপর্যয়ের লোকঙ্ক সুরক্ষা কামনা করেছন্তি। উদ্ধার ও রিলিফ কার্যে নিয়োজিত লোকঙ্কর সুরক্ষা পাই রাষ্ট্রপতি মঙ্গল কামনা করেছন্তি। এই দুর্বিপাকরে আসামবাসীঙ্ক সহ সমগ্র দেশ ছেড়া হয়েছি বলে রাষ্ট্রপতি কহিছন্তি। ইরান উপরে আমেরিকা পক্ষরু চালিথিবা আক্রমণরে আজি বিরতি পরিলক্ষিত হয়েছে। লগাতার 13 দিন ধরে আমেরিকা রাত্রি সময়ে ইরান উপরে আক্রমণ জারি রাখিছিলা। সামাজিক গণমাধ্যম পোস্টরে ইরানর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কারমানপুর এই বিরতিকে নিশ্চিত করেছন্তি। তবে হরমুজ প্রণালী প্রসঙ্গক নেই সেঠারে আঞ্চলিক অস্থিরতা গুরুতর থিবা জনাপড়িছে। অন্যপক্ষে আমেরিকীয় কেন্দ্রীয় কমান্ড সেন্টকম যুদ্ধবিরতি নেই কোনসি ঘোষণা করে না। সেইভাবে ইরানর কোনসি উপসাগরীয় রাষ্ট্রগুলিকে মধ্যে সুরক্ষা জনিত সতর্কতামূলক পদক্ষেপ জারি রয়েছে। এয়ার সুবিধা 2.0 পোর্টাল পরিচয় প্রদান করে কেতক নকলি ওয়েবসাইট যাত্রী ঠকেই করুবা নেই বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় সতর্ক করাইছে। এক প্রেস বিবৃতিতে মন্ত্রণালয় কহিছি এই পোর্টাল মাধ্যমে নিঃশুল্ক সেবা প্রদান করা যাচ্ছে এবং এথিপাই নিজস্ব ঘোষণা ফর্ম দাখল পাই কোনসি দেয়র আবশ্যকতা পড়ে না। ভারত জিম্বাবুয়ে পুরুষ তিনিটিকিয়া টি টোয়েন্টি ক্রিকেট সিরিজর দ্বিতীয় ম্যাচ হরারে ঠারে জারি রয়েছে। টস জিতি জিম্বাবুয়ে ভারতক প্রথমে ব্যাটিং করা আমন্ত্রণ করেছিল। নির্ধারিত 20 ওভরের ভারত 5 উইকেট বিনিময়ে 219 রন সংগ্রহ করেছে। 220 রনর বিজয় লক্ষ্যক পিছা করে সম্বাদ প্রস্তুত হওয়া বেড়ক জিম্বাবুয়ে 8 ওভরের 4 উইকেট হরাই 64 রন সংগ্রহ করেছিল। কেন্দ্র সরকারঙ্ক সহ আলোচনা পরে সিজেপির আন্দোলন প্রত্যাহৃত। কেন্দ্র মন্ত্রিমণ্ডলর ইস্তফা দেলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রোমানিয়াকু সরকারি গস্ত শেষ করে নয়াদিল্লীকু প্রত্যাবর্তন করুছন্তি রাষ্ট্রপতি। আকাশবাণীর মন কি বাত কার্যক্রমে আসন্তাকালি দেশবাসীঙ্ক সহ ভাব বিনিময় করিবে প্রধানমন্ত্রী। হরিশয়ন একাদশী তিথিরে শ্রীক্ষেত্র বড়দাণ্ডের রথ উপরে সুনাবেশে দর্শন দিয়েছেন শ্রীজিউ। এবং হরারেঠারে চালিথিবা পুরুষ দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়ে সম্মুখে 220 রন বিজয় লক্ষ্য ধার্য কলা ভারত। সংবাদ শেষ কলা।
1: আপন মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর।
2: সুদূর সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি নিয়ে আঞ্চলিক সম্বাদ বিভাগ পক্ষ প্রস্তুত করুছু জেলা হালচাল। আজ জেলা হালচালে শুনতু কটক জেলা সম্পর্কের তথ্য দিয়েছেন আম কটক সম্বাদদাতা কালীপ্রসন্ন শতপথী ও উপস্থাপনার মু সত্যরঞ্জন মহাপাত্র। সাইবর আর্থিক ঠকেই মামলার শীঘ্র পঞ্জীকরণ ও তদন্তপ্রাই ওড়িশা পুলিশ E0 FIR ব্যবস্থার শুভারম্ভ করেছি। রাজ্য পুলিশ মুখ্যালয়ে ডিজিপি যোগেশ বাহাদুর খুরানিয়া এর উদ্ঘাটন করেছেন। নূয়া ব্যবস্থা অনুযায়ী 10 লক্ষ টঙ্কা কিংবা তাঠার অধিক সাইবর আর্থিক ঠকেই সম্পর্কিত অভিযোগ 1930 হেল্পলাইনরে পঞ্জীকৃত হলে CCTNS মাধ্যমে স্বয়ংচালিতভাবে E0 FIR প্রক্রিয়া আরম্ভ হব। এফলে অভিযোগ পঞ্জীকরণ তদন্ত ও ঠকেই অর্থ উদ্ধার প্রক্রিয়া অধিক দ্রুত হব। সাইবর ঠকেইর শিকার হলে বিলম্ব নকরি 1930 নম্বরের তুরন্ত অভিযোগ করা আহ্বান দিয়েছেন ডিজিপি। কটক এসসিবি মেডিকাল কলেজ ও হসপিটাল পরিসরের কটক মহানগর নিগম পক্ষর এক নূতন আহার কেন্দ্র উদ্ঘাটিত হয়েছে। গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন মন্ত্রী কৃষ্ণচন্দ্র মহাপাত্র এর উদ্ঘাটন করেছেন। 60 লক্ষ টঙ্কা ব্যয়ের নির্মিত এই কেন্দ্রে প্রতিদিন 600 জনক মধ্যাহ্ন ভোজন এবং 400 জনক রাত্রি ভোজন ব্যবস্থা রয়েছে। হসপিটাল আসুথিবা রোগী সেমানকর সম্পর্কীয় ও সাধারণ লোক এহাদ্বারা সুলভ মূল্যের পৌষ্টিক খাদ্য পাইপারে। কটক মহানগর নিগমর 150 বর্ষ পূর্তি উৎসবর উদ্ঘাটনী সমারোহ স্থানীয় শহীদ ভবনের অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রী কৃষ্ণচন্দ্র মহাপাত্র এর শুভারম্ভ করে মেয়র সুভাষ সিং কহিছন্তি কটক সহরর ভিত্তিভূমি বিকাশ পাই 516 কোটি টঙ্কার বিভিন্ন প্রকল্প প্রস্তাব রাজ্য সরকারঙ্ক নিকটরে উপস্থাপন করা যাইছি। এই অবসরে কটকর পৌর প্রশাসনের অবদান রাখিথিবা পূর্বতন মেয়র ও অন্যান্য জনপ্রতিনিধিঙ্কু সম্বর্ধিত করা যাইথিলা। সেইপরি গরিমা যোজনার কার্যরত 6 ଜଣ କୋର୍ ସାନିଟେସନ କର୍ମୀଙ୍କୁ ସ୍ମାର୍ଟଫୋନ୍ ପ୍ରଦାନ ସହ ବାରବାଟୀ ଫୁଡ୍କୋର୍ଟର ହିତାଧିକାରୀଙ୍କୁ ଦୋକାନ ଘରର ଚାବି ବଣ୍ଟନ କରାଯାଇଥିଲା। ମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ମହାପାତ୍ର ଏହି ଅବସରରେ କହିଥିଲେ,
3: ଇଏ ଆମ ପାଇଁ ଏକ ସୌଭାଗ୍ୟର ଦିନ, 50 ବର୍ଷ ପୂର୍ତ୍ତି ହେଇଛି କଟକ ମହାନଗର ନିଗମର। ଇଏ ମାଟି ଏକ ପବିତ୍ର ମାଟି, ମାଆର ମାଟି, ମା ଶ୍ରୀ ଚଣ୍ଡୀଙ୍କର ମାଟି, ମା କଟକ ଚଣ୍ଡୀଙ୍କର ମାଟି। ଏ ମାଟିରେ ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ଆମ ମୟୂରଭଞ୍ଜିଆଙ୍କ ସହିତ କଟକର ଅତପ୍ରତ ଭାବରେ ଭାତୃଭାବ ରହିଛି, ଭାଇଚାରା ରହିଛି। କାରଣ ଏଠି ଆମର ମହାରାଜା ଶ୍ରୀରାମଚନ୍ଦ୍ର ମଧ୍ୟ ଏଠି ମେଡ଼ିକାଲ କଲେଜ କରିବା ଏବଂ ଶ୍ରୀ ରମାଦେବୀ ମହାବିଦ୍ୟାଳୟ କରିବା, ତେଣୁ ଇଏ ସମ୍ପର୍କ ବହୁ ପୂର୍ବରୁ ମୟୂରଭଞ୍ଜ ସହିତ ନିବିଡ଼ ଭାବରେ ଅଛି। ତେଣୁ ଏ କଟକ ସହର ଯେଉଁ ଐତିହାସିକ ସହର, ଏ କଟକ ସହର ସୁଭାଷ ବୋଷଙ୍କର ସହର, ଏ ମାଟିରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ବହୁ ଡେଭଲପମେଣ୍ଟ କାମର ଆହୁରି ଆବଶ୍ୟକତା ଅଛି। ଆମେ ତାକୁ କରିବୁ। 150 ବର୍ଷ ପୂର୍ତ୍ତି ଉପଲକ୍ଷେ ଯେଉଁଭଳି ଭାବରେ ଏଠି ଲୋକଙ୍କର ଭାବବେଗ ଅଛି, ସେ ଭାବବେଗକୁ ରକ୍ଷା କରି ଆମେ ଏଠିକାର ସୌନ୍ଦର୍ଯ୍ୟକରଣ ସହିତ ସ୍ୱଚ୍ଛତାକୁ ମଧ୍ୟ ଅତ୍ୟନ୍ତ ଗୁରୁତ୍ୱ ଦେଉଛୁ। ମୁଁ କଟକ ଭାଇମାନଙ୍କୁ ଭଉଣୀମାନଙ୍କୁ ନିବେଦନ କରିଛି ଯେ ଏଇଥର ଯେମିତି ଜାତୀୟ ସ୍ତରରେ କଟକ ଏକ ନମ୍ବର ସ୍ୱଚ୍ଛ ସହର ବନେ, ଏଥିପାଇଁ ସମସ୍ତେ ଧ୍ୟାନପୂର୍ବକ ହେବା। ଇଏ 150ତମ ପୂର୍ତ୍ତି ଉପଲକ୍ଷେ ଆମର କଟକବାସୀଙ୍କର ବଡ଼ ଭୂମିକା ରହିବ। ଏବଂ ଏଠି ଯେଉଁ କନଭେନସନ୍ ହଲ୍ର କଥା କହିଲେ, ମୁଁ ତାଙ୍କୁ କହିଛି ତୁରନ୍ତ ଆମେ DPR ପ୍ରସ୍ତୁତ କରିବୁ ଏବଂ ଏଠି 1500-2000 ବିଶିଷ୍ଟ ମଲ୍ଟିପର୍ପଜ୍ କନଭେନସନ୍ ହଲ୍ କଟକବାସୀଙ୍କ ପାଇଁ ଏ 10 ବର୍ଷ ପୂର୍ତ୍ତି ଉପଲକ୍ଷେ ସମର୍ପିତ ହେବ। ଏବଂ ସେଠି ସବୁପ୍ରକାର ବ୍ୟବସ୍ଥା ରହିବ, ସିନେମା ହଲ୍ର ବି ବ୍ୟବସ୍ଥା ରହିବ। ଏବଂ ଏ କଟକ ସହରରେ ଯେଉଁ ଆବଶ୍ୟକତା ଅଛି, ଡ୍ରେନ୍ର ଆବଶ୍ୟକତା ଅଛି, ଡ୍ରେନ୍କୁ ମଧ୍ୟ କରାଯିବ। ଏ କଟକ ସହରରେ ଆମେ ଗତ ବର୍ଷ ଏଠି 885ରୁ ଅଧିକ ପ୍ରୋଜେକ୍ଟ ଦିଆହୋଇଥିଲା, 500ରୁ ଅଧିକ ପ୍ରୋଜେକ୍ଟକୁ ସମାପ୍ତ ହେଲାଣି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସହରୀ ବିକାଶ ଯୋଜନାରେ। ଛୋଟ ବଡ଼ କରି ବଡ଼ ପ୍ରୋଜେକ୍ଟ ମଧ୍ୟ ଆମେ ଏଠି କରିଛୁ, କରିବୁ ମଧ୍ୟ ଆଗକୁ। TP ସ୍କିମ୍ରେ ମଧ୍ୟ ଅଧିକରୁ ଅଧିକ ଏ ସହରକୁ ସୌନ୍ଦର୍ଯ୍ୟକରଣ ବୃଦ୍ଧି କରିବୁ। ଏବଂ ସହରରେ ଯେଉଁଭଳି ଭାବରେ ସାଧାରଣ ବସ୍ତି ବାସିନ୍ଦା ଅଛନ୍ତି, ତାଙ୍କ ପାଇଁ ବି ଏଫୋର୍ଡେବଲ୍ ହାଉସ୍ କରିବାର ମଧ୍ୟ ନିଷ୍ପତ୍ତି ଆମେ କରିଛୁ। ଗରିବ ଲୋକଙ୍କ ପାଇଁ ଏଫୋର୍ଡେବଲ୍ ହାଉସ୍ କରିବୁ, ସାଧାରଣ ବର୍ଗ ମିଡ଼ିଲ୍ କ୍ଲାସ୍ଙ୍କ ପାଇଁ MIG ଘର ମଧ୍ୟ କରିବୁ ଏବଂ ଏଫୋର୍ଡେବଲ୍ LIG ରେଣ୍ଟାଲ୍ ହାଉସ୍ ମଧ୍ୟ ଆମେ କଟକରେ କରିବୁ। ପ୍ରାୟ DPR ଶେଷ ପର୍ଯ୍ୟାୟ ଆଡ଼କୁ ଗଲାଣି, ଖୁବ୍ ଜଲ୍ଦି ଆମେ ପାର୍ଟଲି କାମ ଆରମ୍ଭ କରୁଛୁ।
2: ଜିଲ୍ଲା ହାଲଚାଲ ଆଜି ପାଇଁ ଏତିକି। ଆସନ୍ତାକାଲି ଜିଲ୍ଲା ହାଲଚାଲରେ ଶୁଣିବେ ଦେବଗଡ଼ ଜିଲ୍ଲା ସମ୍ପର୍କରେ।
1: ଆପଣମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ।
4: ଆଚ୍ଛା ଦାସବାବୁ, ଆପଣଙ୍କ ଘରଟା 1970ରେ ତିଆରି ହେଇଥିଲା, ରାଇଟ୍? ହେଲେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଏତେ ଷ୍ଟ୍ରଙ୍ଗ କେମିତି ଅଛି?
5: ଆରେ ଏଇଟା ଏକଦମ ସିମ୍ପଲ, ଏବଂ ସେଇଥିପାଇଁ ମୁଁ ସେତେବେଳେ ମୋର ବିଶ୍ୱାସ ରଖିଥିଲି ଏବଂ ଆଜି ମଧ୍ୟ। ଚେଟିନାଡ୍ ସିମେଣ୍ଟ ଉପରେ
6: ଶକ୍ତି ଯାହା ବର୍ଷ ବର୍ଷ ନୁହେଁ ବରଂ ପିଢି ପାଇ ରହିଥାଏ। ଚେଟିନାଡ୍ ସିମେଣ୍ଟ ସୁପର ଗ୍ରେଡ୍ ସିମେଣ୍ଟ, 64 ବର୍ଷର ଦୃଢ଼ ମୂଳଦୁଆ। ଚେଟିନାଡ୍ ସିମେଣ୍ଟ, ଦ ପରଫେକ୍ଟ କଂକ୍ରିଟ ଚଏସ୍।
7: ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କ ସମବାୟ ବିଭାଗ ତରଫରୁ ରାଜ୍ୟର ସମସ୍ତ କୃଷକ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କୁ ସୂଚିତ କରାଯାଉଛି ଯେ ଚଳିତ 2026 ମସିହା ଖରିଫ ଋତୁ ପାଇଁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଫସଲ ବୀମା ଯୋଜନାରେ ନିଜ ଫସଲ ଧାନ, ମକା, କପା, ଅଦା, ମାଣ୍ଡିଆ, ଚିନାବାଦାମ, ହଳଦୀ ଓ ହରଡ଼ ଚାଷର ବୀମା ପଞ୍ଜୀକରଣ କରାଇ ନିଅନ୍ତୁ। ଭାଗ ଚାଷୀ, ଋଣୀ ଓ ଅଣଋଣୀ ଚାଷୀ ସମସ୍ତେ ନିଜ ଫସଲର ବୀମା ପଞ୍ଜୀକରଣ ନିର୍ଦ୍ଧାରିତ ତାରିଖ 31 ଜୁଲାଇ ସୁଦ୍ଧା ନିକଟସ୍ଥ କୃଷି ସମବାୟ ସମିତି ଯଥା ପ୍ୟାକ୍ସ, ଲ୍ୟାମ୍ପସ, ବ୍ୟାଙ୍କ ଶାଖା କିମ୍ବା ଜନସେବା କେନ୍ଦ୍ରରେ କରାଇପାରିବେ। ଚାଷୀ ପିଛା 5 ଏକର ଜମିର ଫସଲ ବୀମା ପଞ୍ଜୀକରଣ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦେୟମୁକ୍ତ ଅଟେ। ପ୍ଲଟ୍ ପିଛା କେବଳ 1 ଟଙ୍କା ଦେବାକୁ ପଡ଼ିବ। ଅଧିକ ବିବରଣୀ ପାଇଁ ନିକଟସ୍ଥ କୃଷି ସମବାୟ ସମିତି, ଯେକୌଣସି ବ୍ୟାଙ୍କ ଶାଖା କିମ୍ବା କୃଷି ଓ ସମବାୟ ଅଧିକାରୀଙ୍କୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ।
4: ଆଚ୍ଛା ଦାସବାବୁ, ଆପଣଙ୍କ ଘରଟା 1970ରେ ତିଆରି ହେଇଥିଲା, ରାଇଟ୍? ହେଲେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଏତେ ଷ୍ଟ୍ରଙ୍ଗ କେମିତି ଅଛି?
5: ଆରେ ଏଇଟା ଏକଦମ ସିମ୍ପଲ, ଏବଂ ସେଇଥିପାଇଁ ମୁଁ ସେତେବେଳେ ମୋର ବିଶ୍ୱାସ ରଖିଥିଲି ଏବଂ ଆଜି ମଧ୍ୟ। ଚେଟିନାଡ୍ ସିମେଣ୍ଟ ଉପରେ
6: ଶକ୍ତି ଯାହା ବର୍ଷ ବର୍ଷ ନୁହେଁ ବରଂ ପିଢି ପାଇ ରହିଥାଏ। ଚେଟିନାଡ୍ ସିମେଣ୍ଟ ସୁପର ଗ୍ରେଡ୍ ସିମେଣ୍ଟ, 64 ବର୍ଷର ଦୃଢ଼ ମୂଳଦୁଆ। ଚେଟିନାଡ୍ ସିମେଣ୍ଟ, ଦ ପରଫେକ୍ଟ କଂକ୍ରିଟ ଚଏସ୍।
1: ପ୍ରଚାର କରୁଛୁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ବନାନୀ।

শ্রোতা বন্ধু আজ তো সময় হয়ে যাই তেমন আজ কার্যক্রম এইটি রাখুছু আজ কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে লে রাজীব কুমার মাহন্ত এবং উপস্থাপনার নিহারপালা পট্টনায়ক আজ তাহলে বিদায় দিও রহুছু নমস্কার।

0: শ্রোতাবন্ধু, আজির আপনার চিঠি পাইছু কার্যক্রমে আপনার পঠাইবা চিঠি সবুক নিয়ে উপস্থিত অনেক মমতা পণ্ডা।
1: নমস্কার।
0: তবে দেখলে কেউ কেউ শ্রোতাবন্ধু মানে চিঠি পঠাই এবং কোন লিখিছেন?
1: মো হাতরে থিবা প্রথম চিঠিটি হচ্ছে পড়া বিজেপুর বরগড় রু লিখিছন্তি সেবারাম মেহের। সে লিখিছন্তি চলিত সপ্তাহর সম্বল বাণীরে বিভিন্ন সূচনা সহিত পশ্চিম ওড়িশার রথযাত্রা বিষয়ে, সম্বলপুর বরগড় ভটলি রথযাত্রা বিষয়ে, মন্দির পূজকঙ্ক সহিত সাক্ষাৎকার রু রথযাত্রার কিম্বদন্তী বিষয়ে সে অনেক কিছু জাণিহেলা। তেণু অশেষ ধন্যবাদ মতামত দেইছন্তি। ডাক্তরঙ্কু পচারি বুঝিবা কার্যক্রমরে বর্ষা দিনরে হউথবা রোগ বিষয়রে শ্রোতামানঙ্কর প্রশ্ন নেই লাইভ ফোনিন কার্যক্রম প্রচার করন্তু, ইহাদ্বারা সে উপকৃত হেবে। তা সহিত সে লেখিছন্তি, জুলাই মাসর 18 তারিখ সাপ্তাহিক সাহিত্য পত্রিকা সৃজনিকারে প্রচার করিথিলে কবি রামচরণ প্রধানঙ্কর কবিতা ও তাঙ্ক সহিত সাক্ষাৎকার। এথিরু তাঙ্কর জীবনী বিষয়রে অনেক কিছু জাণিহেলা, তেণু তাঙ্কু অশেষ ধন্যবাদ জনাই দেবে। মহাপ্রভু জগন্নাথ বড়ভদ্র সুভদ্রাঙ্ক পবিত্র রথযাত্রা উপলক্ষে যেতে কার্যক্রমগুড়িক প্রচার করিথিলে সেসবু বহুত মনছুঁয়া লাগিলা। তেণু আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর সমস্ত কর্মকর্তা মানঙ্কু সে অশেষ ধন্যবাদ জনাইছন্তি।
0: প্রথমে তো আমি আপনাকে মধ্যে ধন্যবাদ জনাইবু শ্রোতা বন্ধু, এইথিপাই যে আপন অনেক কার্যক্রম শুনিছন্তি, মতামত মধ্যে দেইছন্তি। কার্যক্রম সবু প্রসারিত হয়েছি আম কেন্দ্রর যাহা আপনার ভালো লাগিছে তাহা জানি আমি মধ্যে খুশি। তবে এ প্রকার কার্যক্রম ভবিষ্যতে মধ্যে আমি আহুরি প্রচার করিবার ব্যবস্থা মধ্যে করিব। এবং গোটি কথা আপনার যাহা লিখিছন্তি যে হ্যালো ডক্টর ফোরিন কার্যক্রমরে বর্ষাদিনিয়া স্বাস্থ্য সমস্যা সম্পর্কে ডাক্তারঙ্ক সহিত ফোরিন কার্যক্রমটি রাখা পাই মনে রহিলা, আগামী হ্যালো ডক্টর কার্যক্রমরে তাকে স্থানিত করিবা পাই চেষ্টা করিব। ধন্যবাদ।

0: জগত নাথ, তু এতে সুন্দর হলে এত নিঠুর কী? পুরাণ রু শুনেছি তু অগতির গতি, অনাথর নাথ, তোতে পুরা মু নাথ বলে ভাবিছি। হলে হলে তু এড়ে কপটিয়া, তু এড়ে তগা দিয়া, তু পুরা মতো নিচ বাউরি কূলরে জন্ম দিয়েছু, মন্দির কু যাই তোতে দেখিপারি বলে তু কোন জানি নথিলু? সবু জানিশুনি মতো দেখা দেওয়া পাই এতে ডেরি কাহিকি কলু ঠাকুর, কাহিকি মতো এতে কষ্ট দেলু? ঠাকুরে, তোতে কেউ ভাষার ডকা যায় মু জানিনি, তোতে কেমিতি ভকতি করা যায় মু শিখিনি। এই পাপ আখির রথ উপরে তো চকা আখি দিটাকু দেখিলি, সেইথিরে মু খুশি। মোর আর কিছু লোড়া নাই ঠাকুরে, কিছু লোড়া নাই।
1: ঠাকুরঙ্কু দেখিল দাসিয়া?
0: হ্যাঁ পুরাণ গোসি, তোমরি যোগু ঠাকুরঙ্কু রথ উপরে দেখি পারলি। তোমে তোমে মো পাই ঠাকুর।
1: আরে নাই নাই নাই দাসিয়া, সবু সেই করুণাময় জগন্নাথঙ্কর করুণা, তাঙ্কর দয়া নহলে কেই কোন তাঙ্কু দেখি পারিবো?
0: গোসি, ঠাকুরর আখি বলি তোম আখি দিটা এতে বড় বড় হয়ে গেল কেমিতি?
1: হ্যাঁ মো আখি, আরে মো আখি তো যেমিতি ছিল ঠিক সেমতি আছে।
0: না না না,
1: বড় বড় হলা কেমিতি?
0: না না, তুমি মিছ কৌছ, তোম আখি চকা চকা হয়ে যাইছি। আরে আরে মু এড়ে বোকা, তোম আখি চকা চকা বড় বড় হয়ে যাইছি, তুমি কেমিতি জানিব?
1: আরে কোন গুড়া এণু চেণু গপুছু শুনে।
0: হ্যাঁ, রথ উপর ঠাকুর আসি মো পাখে ঠিয়া হয়েছেন, মো বাঁপটে ঠাকুর, মো ডাহাণ পটে ঠাকুর, মো চারিপটে ঠাকুর, এটি সেটি সবুটি খালি ঠাকুর ঠাকুর, এ জগত ঠাকুর মো হয়েছি ঠাকুর মো।
1: দাসিয়া, কোন মনকু মন এতে গপি যাওছু? আরে কোন গপুছু? সাঙ্গসাথি সমস্ত চালি গলে, চাল গাঁ কু যা, চাল ঘর কু যা।
0: সাঙ্গ সাথি গাঁ, এসব মিছ গোসাই, একা ঠাকুর সত, একা চকা নয়ন সুন্দর, তাকে ছাড়ি তাকে ছাড়ি কুয়াড়ে যাওয়া ইচ্ছা হোনি, আখ্যাকু যা মন হোনি।
1: আরে অনেক ডেরি হয়ে গল, ঘরে সমস্ত ব্যস্ত হোথে, এথর ঘর কু চালে।
0: হ্যাঁ চালো চালো গোসাই চালো, কালিয়া মন নথিলে বি যাউছি, যাউছি রে জগন্নাথ, এই অধম বাউরিটাকু মনে রাখি।

0: তুমি তুমি তাটি খুলল কেমিতি?
1: ও বুঝিলি, তুমি চোরি করিয়াকু এ ঘরে পশছ নাই? এ গরিব দাসিয়া বাউরি ঘরে চোরি করিয়াকু কিছি নাই বলে তুমি কোন জানি না? তন্তি ব্যবসা করি লুগা বুণি বহু কষ্টরে মু

0: সে লুকা দিটা আছে, তাকে নিয়ে চলে যাও।
1: মতো তাহলে তো চোর বলে ভাবুছু নুহ? হ্যাঁ, তোর বা কোন ভুল? জ্ঞানী গুণী ভক্ত মানে মতো তো চোর বলে কুহতি। ত্রেতয়ারে মু যোগী মুনি মানকর মন চোরি করেছি, দ্বাপরে কেতে সরলহণী চোরি করে খাইছি, গোপী মানকর লুগা চোরি করেছি, আউ এ কলিচি করে পাপী মানকর পাপতাপ চোরি করিবা পাই বড় দেউলরে বসছি।
0: এ কোন চন্দন অগর গন্ধরে মহকি যাচ্ছে ঘর, বংশীর স্বরের নাচি উঠুছি মন, ও অন্ধারে মু কিছু দেখি পারুনি, কে কে তুমি, কে ঘরক আসছ?
1: অন্ধার দূরেই যাইছি, আলোরে এবে দেখ ভক্ত, দেখ কে তো ঘরক আসিছি।
0: হে কোন, হে কোন মু দেখুছি, যোগী মুনি যাহা দেখা বর্ষ বর্ষ ধরে তপস্যা করছেন, ব্রহ্মা শিব যাহা দেখা সবুলে ধ্যান করছেন, মো আগে সে নিজে, মো আগে সেই ঠাকুর উভাইছেন।
1: হ্যাঁ, রথ উপরে ঠিক এই রূপ দেখি না, শোবা পূর্ব ঠিক এই রূপক চিন্তা করে নথিল?
0: মু ঠিক দেখুছি তো,
1: আখি সামনারে দেখি মধ্যে বিশ্বাস করি পারুনো?
0: কেমিতি কেমিতি বিশ্বাস করিবি জগন্নাথ, রত্ন সিংহাসন ছাড়ি অথ রাতিরে এ কুড়িয়া ভিতরে এতে বড় ঠাকুর বিজয় হওয়া কথা, মু কেমিতি বিশ্বাস করিবি?
1: বৈকুণ্ঠ রত্ন সিংহাসন যোগী মুনি মানকর স্তুতিগান ব্রহ্মা শিবঙ্কর ধ্যান সবু সবু অপেক্ষা ভক্ত মো পাই বড়, মো ভক্ত যোঠি ভক্তির সহিত মতে চিন্তা করে সেইটিকে মু ব্যাকুল হয়ে ধাই যায়। পুরাণর তু কোন এ কথা শুণিনু? রথযাত্রা অবসরে তো হৃদয়ের জ্ঞান প্রদীপ জাঁড়া পরে বি ভক্ত মোর জীবন বলে তু বুঝি পারুনু?
0: কেউ জ্ঞানের আলুয়ারে তোতে কে বুঝি পারিব, কেউ শক্তি বলরে তো স্বরূপ কে মাপি পারিব, তো মায়া পরা তত্ত্বে অগোচরে ঠাকুর আখির লুহ ঢালি তো পাদ পদ্ম তলে মু খালি মুন্ডিয়া মারুছি।
1: উঠ ভক্ত, তোর ভক্তিভাবে মু প্রসন্ন, তোতে যেকোনসি বর দেওয়া পাই মু প্রস্তুত, মন ইচ্ছা বর মাগ দাসিয়া।
0: কি বর মাগিবি আউ কি বর তু দবু?
1: ইন্দ্রপদ

0: ধন্য ধন্য বালিকা দাস, ধন্য তোমার ভক্তি, ধন্য ভক্ত প্রিয় জগন্নাথ, ধন্য তোমার ভক্ত বান্ধব পদবী।
1: মণিমাঙ্কর জয় হো, বড়সিংহার ভোগ চড়ুরে বড় ঠাকুর দর্শন দেলে।
0: মহাপ্রভুঙ্ক অপার করুণারু মহাচিন্তারু মুক্তি পাইলি।

0: বুঝলো মনিয়া আশ্চর্য ঘটনা, রত্ন সিংহাসন রু গড়রখ পর্যন্ত লম্বি গলা সিহস্ত শ্রীপতি কর প্রসারণ করে শ্রীফল নিজে গ্রহণ কলে, বুঝলো ভাই নাটকা হয়ে যাওয়া কথা। আরে কি সে ভাগ্যবান ভক্ত কাহরে শ্রীফল জানছু ভাই
1: নাতরে নডিয়াটি পঠাইছিলা
2: বাউরি।
1: হ্যাঁ
0: জগন্নাথ পরম ভক্ত, সে নিচ হয়ে পারে না, সে হীন বাউরি হয়ে পারে না, সে পবিত্র বাউরি। জয়

0: ধন্যবাদ আসিয়া, তোমার অতিথি সৎকারে আমি মুগ্ধ।
1: অনেক জটিল প্রশ্নর উত্তর দেই পারিথিবারু আমি মানে তোমাকে মহাজ্ঞানী ভাবে স্বীকার করুছি।
2: জগন্নাথ প্রতি তোমার অসাধারণ ভক্তি রই জল মধ্যে বলরাম দাস তুমি প্রভুঙ্কর দশ অবতার রূপ মধ্যে দেখাই পারিছ। হ্যাঁ দাসিয়া, এবার বলরাম দাসঙ্কর প্রশ্নর উত্তর দিও।
3: দাসিয়া, শ্রীজগন্নাথ বর্তমান কোটি অছন্তি কহিপারিব?
4: তুমি মানে প্রভুঙ্কু নীলচক্রে বসাই আসিছ, রত্ন সিংহাসন বর্তমান খালি, খরারে বসি বসি শ্রীঅঙ্গুর শ্রমছাল ঝরি পড়ুছে।
3: ধন্য দাসিয়া ধন্য, তোমার ভক্তি ও জ্ঞানর স্বরূপকু আমি মানে ঠিক রূপে কল্পনা করে পারি নথিলু, জ্ঞান গর্বরে অন্ধ হয়ে তুম